শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বররে 700-824-8758-700-824-8758। টিউন করছন্তি 102.6 এফএম এবং শুনুছন্তি ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। নিশি দিন বসি নাম করুথা তু ভজনা মনরে হে মনরে। শুনিবা এই ভজনটি গাইছন্তি জ্যোৎস্নারাণী দাস শ্যামা সুশীলাঙ্ক রচনারু।

শ্রোতাবন্ধু বর্তমান শুণবা সমবেত কণ্ঠে এই ভজনটি হিমাংশু ভূষণ সাবতঙ্ক রচনার। শ্রীচরণে তুম পতিত অধম করুছু এহি অলি, করুছু এহি অলি।

0: संस्कार है और आज सिर्फ भारत का लोकतंत्र ही नहीं जीता है, आज भारत का संविधान भी जीता है।
1: दलीय कर्मीको मार्गदर्शन पाई श्री मोदी बीजेपी सभापति नितिन नवीन को प्रशंसा करिछन्ति। आपण माने संवाद सुनिछन्ति आकाशवाणी रो। आमेरिकीय जहाजगुड़िक उपरे ईरान आक्रमण कले कठोर परिणाम भोग करिबो बोली राष्ट्रपति डोनाल्ड ट्रंप चेतावनी देइछन्ति। संयुक्त आरब एमिरेट्स उपरे ईरान रो आक्रमण परिप्रेक्षीरे श्री ट्रंप एही मंतव्य देइछन्ति। वाशिंगटन देइथिबा सूचना अनुजाई हरमुज प्रणाली रे ईरान रो सातटी डंगा उपरे आमेरिका सेना आक्रमण करिछि। युक्तराष्ट्र आमेरिकार केन्द्रीय कमांड ए संपर्क रे सूचना देइ कहिछि सेगुड़िक ध्वंस करिबा पई आमेरिका सेना पक्षरु हेलिकॉप्टर नियोजित करा जाइथिला। तेबे एने ईरान पक्षरु कोनो বিবৃতি দিয়া যাই না। আমেরিকা এবং ইরান মধ্যে এভাবে চেতাবনী ও সামরিক কার্যানুষ্ঠান নেই হরমুজ প্রণালীরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অটকি রয়েছে জাহাজগুড়ি সুরক্ষিতভাবে হরমুজ প্রণালী অতিক্রম করা আমেরিকার জাহাজ সহায়তা প্রদান করা লক্ষ্য রাখি। প্রজেক্ট ফ্রিডম্র এক অংশস্বরূপ হব বলে আমেরিকা বর্ণনা করেছে। আমেরিকা কেন্দ্রীয় কমান্ডর মুখ্য ব্রাড কুপর কিন্তু 87টি দেশের জাহাজ এই উত্তেজনা পরিপ্রেক্ষীরে অটকি রয়েছে। অন্যপক্ষে ইরান হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। আমেরিকার জাহাজ উপরে ইরান পক্ষ চেতাবনী ভাবে গুলি করা যাই বলে ইরান সূচনা দিয়েছে। বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাঙ্ক জামাইকা প্রতিপক্ষ কামিনা জনসন স্মিথ এবং সেটাকার ক্যাবিনেট মন্ত্রিমণ্ডলর সদস্য সহ আলোচনা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি বৈঠক অবসরে দ্বিপাক্ষিক সহভাগিতার বিভিন্ন দিগ উপরে মত বিনিময় হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ডিজিটাল ক্ষেত্র, পর্যটন, ক্রীড়া, মনোরঞ্জন, ভিত্তিভূমি বিকাশ, দক্ষতা নির্মাণ আদি বিভিন্ন প্রসঙ্গে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে শ্রী জয়শঙ্কর কহিছন্তি। জামাইকার শিল্প এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ডক্টর জয়শঙ্কর আলোচনা করেছিবা সূচনা দিয়েছন্তি। কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঙ্ক পদর ইস্তফা প্রদান করেছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফর বিজয় পরে শ্রী বিজয়ন এই নিষ্পত্তি গ্রহণ করেছেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর শ্রী বিজয়ন ইস্তফাপত্র গ্রহণ করে নিয়েছেন। রাজভবন সূত্রর মিলিথিবা সূচনা অনুযায়ী নূতন সরকার গঠন এবং শপথ গ্রহণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদবীর কার্যনির্বাহ করা শ্রী বিজয়ন রাজ্যপাল শ্রী আরলেকর অনুরোধ করেছেন। জালিয়াতি বেআইন অর্থ কারবার অভিযুক্ত পলাতক মহম্মদ নভাস কক্কত ইসমাইলকে ভারতকে অণাযাই। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো দেওয়া সূচনা অনুযায়ী অভিযুক্ত ইসমাইল সংযুক্ত আরব এমিরেটসকে পলায়ন করেছিল। দিল্লি পুলিশের অনুরোধ ক্রমে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় এবং গৃহ মন্ত্রণালয় সহ সমন্বয় রক্ষা করে সিবিআই ইসমাইলকে সফলতার সহ ভারতকে আনিছে। গতকাল নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরঠার পৌঁছিবা পরে ইসমাইলকে দিল্লি পুলিশ গিরফ করেছে। আইপিএল ক্রিকেটের গতকাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বিজয়ী হয়েছে। মুম্বাইর ওয়াংখেড়ে স্টাডিয়ামে খেলা যাই ম্যাচে লক্ষ্ণৌ সুপর জায়ান্টসকে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে পরাস্ত করেছে। টস জিতি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বোলিং করা নিষ্পত্তি নিয়েছিল। নির্ধারিত 20 ওভরে লক্ষ্ণৌ সুপর জায়ান্টস 5 উইকেট বিনিময়ে 228 রন সংগ্রহ করেছিল। 229 রনর বিজয় লক্ষ্যকে 18 ওভর 4টি বলরে 4টি উইকেট বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্স হাসল করে পারিছিল। রিয়ান রেকেলটন প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচিত হয়েছন্তি। এই বিজয় সহ মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানকে উন্নীত হয়েছে। লক্ষ্ণৌ সুপর জায়ান্টস 9টি ম্যাচর মাত্র 4 পয়েন্ট হাসল করেছে। আজ দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপর কিংস মধ্যে ম্যাচ খেলা যাব। দিল্লির অরুণ জেটলি স্টাডিয়ামে এই ম্যাচ সন্ধ্যা 7:30 আরম্ভ হব। মুখ্য সংবাদগুলো পুণিথরে। পশ্চিমবঙ্গ এবং আসাম বিধানসভা নির্বাচনে বিজেপিকে স্পষ্ট বহুমত। পুডুচেরি পুনঃ সরকার গঠন করিব এনডিএ। তামিলনাড়ুতে প্রথম থর পাই নির্বাচন লড়িথিবা টিভিকে কু সর্বাধিক আসন। বিজেপির বিজয়কে ঐতিহাসিক অভূতপূর্ব বলে বর্ণনা কলে প্রধানমন্ত্রী। আমেরিকীয় জাহাজগুড়ি উপরে আক্রমণ কলে ইরানকে কঠোর পরিণাম ভোগ করা পড়ব চেতাবনী দেলে আমেরিকা রাষ্ট্রপতি। এবং আইপিএল ক্রিকেটের গতকাল ম্যাচে লক্ষ্ণৌ সুপর জায়ান্টসকে 6 উইকেটে পরাস্ত কলা মুম্বাই ইন্ডিয়ান্স। সম্বাদ শেষ হল। অধিক সম্বাদ আপনার নিউজ অন এআইআর টাইগর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর আপ্রে লগ ইন করে।
2: আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধু, বর্তমান আসন্তু শুনিবা লঘু আলোচনা। এক বহু সাংস্কৃতিক দেশরে অন্তধর।

শ্রোতাবন্ধু, দ্বৈতকুণ্ঠরে শুনিলে এই গীতটিকু কণ্ঠদান কলে অরবিন্দ এবং মানসী বাপু গোস্বামীঙ্ক লেখারু। পরবর্তী গীত গাইছন্তি বাবুল সুপ্রিয় অরুণ মন্ত্রীঙ্ক লেখারু।

শ্রোতাবন্ধু, দ্বৈতকণ্ঠে শুনিলে এই গীতটি লোপিতা মিশ্র এবং দেবাশিষ মহাপাত্র কণ্ঠে কল্পতর বড়ঙ্ক রচনার। শেষ হল সুগম সঙ্গীতর কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা বণ পাহাড়ের গীতরে সাঁওতাল গীত পরিবেশন করছেন রুহিয়া মারাণ্ডি এবং সাথী মানে।

শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম শুণুছেন হিন্দী চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুণবা অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ গাইথিবা এই গীতটি কথাচিত্র জিত।

শ্রোতাবন্ধু, উপভোক্তা পাখে পৌঁছবা সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কু 8249809672 8249809672। বর্তমান শুনিবা শান ও শ্রেয়া ঘোষালঙ্ক কণ্ঠরে এই গীতটি, কথচিত্র পিকে।

0: सुरक्षा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: শ্রোতাবন্ধু আপনার শুণুচার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত টিউন করছেন 102.6 এফএম সবু বর্গর শ্রোতামানঙ্কর প্রিয় রেডিও স্টেশন। বর্তমান শুনিবা দ্বৈতকণ্ঠে এই গীতটি গাইছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক, কথাচিত্র রাজা হিন্দুস্তানী।

শ্রোতা বন্ধু, শেষ হল হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘড়ি সময় দিন 11টা হওয়া যাচ্ছি। শুণবা বিবিধ ভারতী কার্যক্রম কিছু ক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু শুনিলে NCERT দ্বারা প্রযোজিত কার্যক্রম উমঙ্গর 1277তম ভাগ। আকাশবাণী রাউরকেলা টিউন করছেন 102.6 FM। আসন্তু শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম কিছুক্ষণ মধ্যরে।

একটা ব্লক সুন্দরগড় ডিস্ট্রিক্টরু। ৮টায় শুনিবা আপনঙ্କ প্রিয় ফোন ইন কার্যক্রম হ্যালো রাউরকেলা। ৮:৩০ হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। ৯:১৫ ৯:১০ পর্যন্ত শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম এবং ৯:১০ শুনিবা বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রম সুজনিকা। ১০:৩০ শুনিবা ফিচর পুণ্যময়ী জন্মভূমি, প্রযোজনা করেছেন প্রদীপ্ত কুমার শ্রীচন্দন। স্বতন্ত্র এ থিলা আজির চলিত অধিবেশনের প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কের একটি সূচনা। বর্তমান আসন্ত জানবা আসন্তকালের অধিবেশনের প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কের একটি সূচনা। আসন্তকালি সকাল ৬:০৫ শুনিয়া ওড়িয়া ভজন কার্যক্রম বন্দনা, ৬:৩৫ শ্রী রামচরিত মানস কার্যক্রম। ৭:২৫ স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম এবং ৮:৩০ সুগম সঙ্গীত কার্যক্রম কণ্ঠশিল্পী চিত্তরঞ্জন জেনা এবং তৃপ্তি দাস কণ্ঠর গোটি মঞ্চুয়া ওড়িয়া গীত। ৮:৪৫ বণপাহাড়র গীত কার্যক্রম কালি এতে স্থান পাইছে কিষান গীত কণ্ঠশিল্পী জানকী কিষান এবং সাথীঙ্ কণ্ঠর। ৯:০০ পর্যন্ত শুণবা বিবিধ ভারতী কার্যক্রম এবং তা মধ্যে ১০টায় শুণবা হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত এবং অপরাহ্ন ১২টায় শুণবা এনসিইআরটি প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। ৫:০০ শুণবা ওড়িয়া ভজন কার্যক্রম আরতি, ৫:২০ শ্রীমদ ভাগবত প্রযোজনায় অনেক সুহাস মহান্তি। ৫:৩০ শুণবা নারী মানক প্রিয় কার্যক্রম নারী মহল। কালি আলোচনা রয়েছে আন্তর্জাতীয় খাড়িয়া নিয়ন্ত্রণ বর্জন দিবস পালনের উদ্দেশ্য, আলোচনা করছেন অন্নপূর্ণা স্বাইন। ৬:১০ শুণবা সম্বলপুরী গীত কার্যক্রম কণ্ঠশিল্পী শান্তনু সুনা কণ্ঠর। ৭:৩০ শুনিপারিবা খেত খমার কার্যক্রম এবং ৮টায় শুনিবা আপনমানক প্রিয় হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। ১০টায় শুনিবা হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম রাত্র ৯:১৫ ১০টা পর্যন্ত শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম এবং রাত্র ১০টায় শুনিবা লোকগীত কার্যক্রম। কালি এতে স্থান পাইছি চন্দ্রভাগা। এবং পরে পরে ১০:৩০ শুনিবা শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম, কালি এতে স্থান পাইছি পণ্ডিত রাম নারায়ণকর সারঙ্গী বাদন রাগ ভতিয়ার। স্বতন্ত্র এ থিলা আসন্তকালের অধিবেশনের প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কের কেটি সূচনা। আকাশবাণী রাউরকেলা। বর্তমান আসন্ত শুনিবা ওড়িশী গীত কার্যক্রম। প্রথমে এথরে শুনিবা গীত যা মো পাখরু গীতটি। গীতটিকে গাইছেন আশালতা ষড়ঙ্গী এবং রচনা করছেন বলদেব রথ।

0: শ্রোতা বন্ধু, আম দেশর আর্থিক মেরুদণ্ড হেউছন্তি আম শ্রমিক ভাই ভৌণী। সেমানক কঠিন পরিশ্রমরে আম দেশর প্রগতি হেউছি, তেণু সেমানক অধিকারর সুরক্ষা নিহাতি জরুরি। এ দিগরে আম সরকার শ্রমিক আইন প্রণয়ন করিছন্তি। শ্রমিক মানকর সুরক্ষা সুনিশ্চিত সহ মর্যাদার সহ বঞ্চিবার ব্যবস্থা করিছন্তি। কোনোসি বি স্থিতিরে যেপরি শ্রমিকটিয়ে অনদেখা নহুয়ে, হতাদর নহুয়ে, তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ নহুয়ে, সেথিপ্রতি সজাগ অছন্তি আম সরকার। শ্রমিক মানে সমাজের কিপরি সম্মানর সহ বঞ্চিপারিবে, সমাজের মুখ্য স্রোতরে সামিল হয়ে সমান অধিকার পাইপারিবে, সে দিগরে সেমানঙ্কু সচেতন করা যাউছি। এই অবসররে আজ রহিছি আলোচনা, শ্রমিক মানক অধিকারর সুরক্ষা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি ওড়িশা সরকারঙ্ক পূর্ত বিভাগর অবসরপ্রাপ্ত অনুশাসন সচিব ডম্বরুধর ঘণা।
1: আজির আধুনিক সমাজ যে স্তম্ভ উপরে ছেড়া হয়েছে, সে হচ্ছে শ্রমিকর শ্রম, লহু লুহ সময়। এমানে শ্রম দেই আদি দেশবাসীঙ্ক পাই খাদ্য উৎপাদন করন্তি, লহু লুহ দেই রাস্তা কোঠা পোল বন্ধ ইত্যাদি ভিত্তিভূমি নির্মাণ করন্তি, শিল্প কারখানায় কাম করে বিভিন্ন বস্তু প্রস্তুত করন্তি। সুরক্ষা রক্ষণাবেক্ষণ সাঙ্গকু স্বচ্ছতা সম্পর্কিত সেবা দেই এমানে নাগরিক মানুষ এক উত্তম জীবন বঞ্চিবার সহযোগ দেই থাকে। এহা সাঙ্গকু দেশ ও রাজ্যর আর্থিক অভিবৃদ্ধিকে মধ্যে এমানকর এক সিংহভাগর অবদান রয়েছে। তেমন এমানে হচ্ছে দেশ নির্মাণর প্রকৃত বিন্ধান। এই দৃষ্টির শ্রমিক ভাই ভৌণী মানকর অধিকারকু প্রাথমিকতা দেওয়া এবং তার সুরক্ষা সমাজ ও রাষ্ট্রর দায়িত্ব। এথিপাইন দাবি হয়ে আসছে, আন্দোলন হয়েছে। ঊনবিংশ শতাব্দীর শ্রমিকর অধিকার পাই আন্দোলন তীব্র থিলা, কিছু দাবি হাসল হয়েছে, আউ কিছু এবেবি পূরণ হয়ে পারি না, সংঘর্ষ জারি আছে। অধিকার কহিলে এহা কেবল মজুরি বা বেতন কু বোঝায় না, এহা এক বড় প্রসঙ্গ, এহার পরিভাষা ব্যাপক। সরকার বেতন হার স্থির করন্তি, বিজ্ঞপ্তি প্রকাশ পায়, জেলা স্তর পর্যন্ত অধিকারী অছন্তি তাকু কার্যকারী করিবে, কিন্তু বাস্তব পক্ষে নির্ধারিত হারের শ্রমিক মানে তাঙ্ক পাওনা পাঁতি না। ওড়িশার অণকুশলী শ্রমিকঙ্ক মজুরি হার 462 টঙ্কা থিলা বেলে লোকে পাঁতি মাত্র 250 টঙ্কার 300 টঙ্কা মধ্যে। এমান হেউছন্তি বিল বাড়িরে কাম করুথা শ্রমিক যাহাঙ্ক সংখ্যা সর্বাধিক। ঠিক সেমিতি কার্যক্ষেত্রে অনুকূল পরিবেশ মধ্যে অধিকারর গণ্ডি ভিতরকু আসুছে। এহা এক গুরুত্বপূর্ণ অধিকার। অনেক শ্রমিক অসুরক্ষিত পরিবেশ ভিতরে কাম করিথান্তি, এথিপাইন তাঙ্কু সুরক্ষা ও স্বাস্থ্যর ভয়কু সামনা করিয়াকু পড়িথায়। স্বাস্থ্য মধ্যে এক বড় প্রসঙ্গ, অনেক ক্ষেত্রে দেখা যায় এহাকু অনদেখা করা যাইথায়। মালিক বা নিযুক্তিদাতা শ্রমিকর স্বাস্থ্যর দায়িত্ব নেই নথায়। এথি সকাশে অনেক ক্ষেত্রে শ্রমিক মানে রোগরে পড়ি খরচান্ত হুয়ন্তি, এপরিকি দীর্ঘদিন অসুস্থ রহিলে পরিবার পাড়িবার অসুবিধার সম্মুখীন হওয়া সহিত কেতক ক্ষেত্রে চাকরি বা কাম হরাইথান্তি। দৈনিক কার্য সময় অনেক ক্ষেত্রে বিতর্ক ভিতরকু আসিথায়। দিন থিলা ঊনবিংশ শতাব্দীরে শ্রমিক মানে দিনকু 18 ঘন্টা খটুলে, অনেক লড়াই পরে আজি তাহা দৈনিক 8 ঘন্টার সীমিত আছে, পুনি এক সাপ্তাহিক বিরতি মধ্যে রয়েছে, কিন্তু কেতক ক্ষেত্রে এ সাপ্তাহিক বিরতি পাই মজুরি মিলে না, এহা এক প্রকার অন্যায়। কার্য বা বৃত্তির স্থিরতা মধ্যে এক অধিকার। নিযুক্তি এবং ছটেই নিযুক্তিদাতার ইচ্ছা উপরে নির্ভর কলে শ্রমিকর জীবন এক অনিশ্চিততা ভিতরকু চালি যাব, এহা এক প্রমুখ বিষয়। ঠিক সেমিতি কাম করিবার অধিকার, রাইট টু ওয়ার্ক, এক মৌলিক অধিকার। আম সংবিধান শ্রমিককু এ অধিকার দেইছি যে কাম করিবাকু চাহিব তাকু মনা করা যাই পারিব নাহি, কিন্তু বাস্তবতা সেয়া নহে। অনেক শ্রমিক বিনা কামরে ঘরে বসন্তি, রোজগার নাহি, নিয়ম ঠিক পালন হই পারু নাহি। শ্রমিকঙ্ক পিলা ছুয়া পরিবার এবং তাঙ্ক ভবিষ্যৎ মধ্যে অধিকার পরিসরভুক্ত। এথি সকাশে আবশ্যক যোজনা, ভবিষ্যৎ নিধি পাঁঠি, পিলাঙ্কু মাগণা শিক্ষা ব্যবস্থা ইত্যাদির দরকার আছে। অণ আনুষ্ঠানিক, অণসংগঠিত ও অণ পঞ্জীকৃত শ্রমিকঙ্ক পাই এ ব্যবস্থা আদৌ নাহি। শ্রমিকঙ্ক কল্যাণ পাই বিশ্ব শ্রমিক সংস্থা, কেন্দ্রীয় শ্রম আয়োগ, রাজ্য শ্রম আয়োগ পরি সংস্থা রয়েছে। শ্রমিক মানক কল্যাণ পাই অনেক অধিনিয়ম নিয়মাবলী মধ্যে প্রণয়ন হয়েছে, যথা কেন্দ্রীয় শ্রম অধিনিয়ম 1970, সর্বনিম্ন মজুরি অধিনিয়ম 1948, ওড়িশা দোকান ও ব্যবসা

0: দাদা
1: হইগা শশী
0: বলে কথা মানে সবুদিনে নুয়া নুয়া করে পকাউছু সবুদিনে অলগা অলগা ভাই বহন মানকর কথা হেলা আজ্ঞা মানকর কথা হেলা সবুকে শুনুছু সে কথা মানকে যেতেবেলে কাম থি লগাবি সবু ভাই বহন মানে শুনি করি তেভে যাই করে আমার বৈঠকির যেন চর্চা হউছি তার মতলবটা বনবা
1: বিলকুল বিলকুল তো আমার চাষী ভাই বহন মানে তো যাহা শুনুছন তাকে কিছুটাকে কাম থি ফের লগাউছন
0: বিলকুল দাদা
1: আর আমার আশা এটা এনি কেন হলে আজের যে সূচনা মানে অছে সে সূচনা মানকে দেউ কাই করি কি আমার পাখে সময় ফের বহুত কম অছে সরি আসুছেন
0: হই দাদা বলে যোন পহলা করি আমার বাজার হাটর দরদামর সূচনাটা দেই দউ
1: হই গা হই কই দউ বইলে আমি যেন বাজার হাটর হারা হারে দরদাম সব বতাউছু আপন মানকে এটা আমার রাউরকেলা আখর পাখর বাজার হাটর হারা হারে দরদাম সব আয় যেনতা কি আমার নুয়া গাঁ খুডগা কুয়ারমুন্ডা ঝিরপানি আমার ইস্পাত হাট বা যেনটাকে আমি ঝাড়খণ্ড মার্কেট বলে কুছু ছেঁড বজার ইয়াড়ে ফার্টিলাইজার বজার আমার লাঠিকোটা ই আখর পাখর হারা হারি দরদাম সব পনিপরিবার কেনতা কাই চালু লা আজেরকা সেটাকে হি আমি আপন মানকে বতাউছু আর এটা আমার আলুর দামকে যদি আমি দেখমা বলে কিলো পিছা 15 টঙ্কা নু 20 টঙ্কা লেখাই লা পিঁয়াজ 25 টঙ্কা অদা 90 নু 100 টঙ্কা লেসুন 150 নু 160 টঙ্কা বিলাতি 30 টঙ্কা বাইগন 30 নু 40 টঙ্কা ভেন্ডি ভি 30 নু 40 টঙ্কা করলা 40 টঙ্কা বরবটি ভি 30 নু 40 টঙ্কা কুন্দ্রু 40 নু 50 টঙ্কা কাখের 25 নু 30 টঙ্কা কোচা কদেল 40 নু 50 টঙ্কা মাখন 30 টঙ্কা পুটল 50 নু 60 টঙ্কা ফুলকপি 30 নু 40 টঙ্কা বন্ধাকপি 25 নু 30 টঙ্কা গাজর 40 নু 50 টঙ্কা বিট 40 টঙ্কা কোচা মির্চা 80 নু 100 টঙ্কা লাউ গুটাকে 10 নু 15 টঙ্কা সারু 50 টঙ্কা আর মুনগা খড়া 20 টঙ্কা
0: দাদা
1: হই গা
0: বাজার হাটর দরদাম সূচনা তো কহলা গা বলে যোগা ই পান পাগর সূচনা বি ই বেলা বলে দে দু
1: হই গা হই দে দু বইলে আমার সুন্দরগড় জেলার পানপাগ বিভাগ সুন্দরগড় কিরাই ঠানু যে সূচনা আসিছে সে হিসাব ন আমার সুন্দরগড় জেলার পানপাগ প্রায়ত ই প্রকার রহবা বলিকি অনুমান করা যাচ্ছে যেটা কি কেন কেন সে জায়গা টিকের অচে মেঘুয়া পাগ দেখা যা বলিকি অনুমান করা যাচ্ছে আর ঘণ্টা প্রতি পবন রেগ 4 কিলোমিটর রহবার সাগে 3 মিলিমিটর তক বর্ষা হওয়া বলিকি জনাপড়ুছে পুরা সুন্দরগড় জেলা যাকর আর যদি তাপমাত্রাকে দেখমা বলে সবুঠানু আতকা 40 ডিগ্রি আর সবুঠানু কম 26 ডিগ্রি সেলসিয়স রহবা বলিকি অনুমান করা যাচ্ছে আর আর্দ্রতা সবুঠানু আতকা শতকড়া 68 ভাগ আর সবুঠানু কম শতকড়া 17 ভাগ রহবার সম্ভাবনা রয়েছে
0: দাদা
1: হই গা
0: সূচনা মানে সব দৌ দৌ আমার বৈঠকি সারবার বিল বি আসি পৌঁছি যাইছি বলে আমার কার্যক্রম বিষয় থি মতামত রখি করি চিঠি লেখবার কে আমার সব ভাই বহন মানকে অনুরোধ
1: হই তো আমার পাখে চিঠি লেখবার লাগি ঠিক না হচ্ছে
0: কিষাণবাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
0: আর চাষী ভাই বহন মানে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ প্রসারণ করা যায়সি
1: বলে আজের লাগি আমকে বিদায় দেন
0: জুহার।

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার মাসিক বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রম সৃজনিকার আজির সংখ্যা। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং সংযোজনায় মু আপনার সৃজন সাথী অশোক রাউত। শ্রোতাবন্ধু, সৃজনিকার এ সংখ্যায় স্থান পাইছে সম্পাদকীয় কবিতা পৃষ্ঠার গীতারাণী বেহেরা ও ধোবেই বেহেরাঙ্ক কবিতা। সম্পাদকীয়

0: শ্রোতাবন্ধু, সৃজনীকার কবিতা পৃষ্ঠারে জনাশুনা কবয়িত্রী গীতারাণী বেহেরা, বৃত্তি শিক্ষাদান আউ প্রবৃতি সাহিত্য সৃজন, কবিতা গল্প ভলি সাহিত্যর বিভিন্ন বিভাগকে নিয়ে পরিব্যাপ্ত তাঁকর সৃজন পৃথিবী। নিকট অতীতরে প্রকাশ পাইছি তাঁকর প্রথম কবিতা সংকলন স্বর বন্যা। সৃজনীকার কবিতা পৃষ্ঠারে আসন্তু শুণবা তাঁকঠু তাঁকর কবিতা।
1: কবিতার শীর্ষক মা। মা নির্বিকার দীপশিখাটিয়ে, মা নির্বিকার দীপশিখাটিয়ে অহরহ জলি জলি আলোকিত করে মোর পথধার। নিজ স্বপ্ন সমাধিরে, নিজ স্বপ্ন সমাধিরে পাদ রখি নীরবরে অক্লেশরে অঙ্কুরিত করে মোর যেতে অছি আশা জীবনর। সবুতক যাতনার অগ্নিদাহ সিন্দুর তলে ঢাঙ্কি, সবুতক যাতনার অগ্নিদাহ সিন্দুর তলে ঢাঙ্কি হসি হসি পি নিয়ে আখি লুহ গোপনরে। ঘরর অগণা পরি, ঘরর অগণা পরি সবু জঞ্জাল কান্ধে বহি, সবু জঞ্জাল কান্ধে বহি ছাতি তলে লুচায়ে সে নিজ দুঃখ নীরবরে। কেবে সে মহালক্ষ্মী, কেবে সে মহালক্ষ্মী সমৃদ্ধির শান্ত দ্বীপ, কেবে পুণি লক্ষ্মীবাই, কেবে পুণি লক্ষ্মীবাই সাহসর জ্বালামুখী তীব্রতাপ। আউ কেবে, আউ কেবে নামহীন এক শ্রমজীবী দিবানিশি নিজকু সমর্পি লুচাই রখে অন্তর স্বরূপ। আউ কেবে নামহীন এক শ্রমজীবী দিবানিশি নিজকু সমর্পি লুচাই রখে অন্তর স্বরূপ। কণ্টাভরা পথধারে, কণ্টাভরা পথধারে নিজ পাদ রক্তরে ভিজাই মো পাদকু ফুল করি পাখে পাখে চালু থায়ে ছায়া হই। কণ্টাভরা পথধারে নিজ পাদ রক্তরে ভিজাই মো পাদকু ফুল করি পাখে পাখে চালু থায়ে ছায়া হই। মা, মা, মা নুহে কেবল এক নাম ত্যাগ রগুপ্ত শ্লোক সে, মা নুহে কেবল এক নাম ত্যাগ রগুপ্ত শ্লোক সে জীবনর অন্তর্জ্যোতি ধাম। সৃষ্টি সে, সৃষ্টি সে স্রষ্টা সে আদ্য সে অন্ত সে সকল প্রশ্নর উত্তরটিয়ে। তা পণত কানিরে মোর, তা পণত কানিরে মোর সবু দুঃখ যন্ত্রণাকু অনুরাগে পোছি নিয়ে। মা সৃষ্টি সে স্রষ্টা সে আদ্য সে অন্ত সে সকল প্রশ্নর উত্তরটিয়ে। তা পণত কানিরে মোর সবু দুঃখ যন্ত্রণাকু অনুরাগে পোছি নিয়ে, অনুরাগে পোছি নিয়ে।

0: শ্রোতা বন্ধু, সৃজনিকার কবিতা পৃষ্ঠারে এবে আউ জনে সৃজন স্রষ্টা কবি ধুবেই বেহেরা। নিয়মিত ভাবরে কবিতা রচনা করি আসুথিলে বি সৃজনিকা কার্যক্রমরে সে কিন্তু নুয়া। পেশারে সে রাউরকেলা ইস্পাত কারখানার কর্মচারী, আউ নিশা তাঙ্কর কবিতা রচনা। সৃজনিকার কবিতা পৃষ্ঠারে আসন্তু শুনিবা তাঙ্কঠু তাঙ্কর কবিতা।
1: কবিতার শীর্ষক রে কলম। রে মো প্রিয় কলম, তু কেবল গোটে লেখিবা যন্ত্র নুহ, তু প্রজ্ঞার প্রদীপ, বিদ্রোহর বজ্র আয়ুধ, মানবতার জয়নাদ, নীতির মৃদঙ্গ, নৈতিকতার মধুর সঙ্গীত, তু বি সম্পর্ক, সহযোগ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তাবহ। ভোকিলার ভাত তু, দুঃখী মানুষের সুখ বি তু, তেবে ভাবিতরে দেখ তো, এ যায় যাহা সবু লেখি আসিছু সে সবু কাহাপাই লেখিছু, কোন সবু লেখিছু তু জানিছু না জানিনু, তু জানিছু না জানিনু, যো পৃথিবীরে বসি লেখুছু সে পৃথিবীটা গোটে নুহে দি ফাড়ে বিভক্ত। গোটে পটে পড়েনি আলুও, গোটে পটে পড়েনি আলুও, কৃষ্ণকলা অন্ধার, অন্ধারর বক্ষচিরি আনে যে সভ্যতাকু টাণি, নির্বিকারে বসিছে সেঠি অন্ধার কুপি সেই নিরুতা মনিষ। তা নিদমল মল আখি বারে না ঝাটিমাটি, গছমূল আকাশর কোল, যেতে সবু আবর্জনা দুর্গন্ধ পদার্থ, নর্দমার কীটপরি করি যায় সবু উদরস্থ। আউ আরপট

শ্রোতা বন্ধু, এ থিলা আজির সৃজনিকা। এহা আপনার কিপরি লাগিলা মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা সৃজনিকা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। তেবে শ্রোতা বন্ধু, পুনি ভেট হব সৃজনিকার আগামী সংখ্যার। তেবে আজি পাই আপনার সৃজন সাথী অশোক রাউতকু দিয়ন্তু মেলানি রহুছি। নমস্কার।

আজি কেউ এক নব উন্মেষে উন্মাদিত এলাকা মাটি মার পণতরে মুক্তি সূর্যর স্বর্ণাভ কিরণ আকাশ ওঠরে নিঃশব্দ গীতর ঝঙ্কার কলিরে কলিরে রঙ্গর ফুয়ার ভরা কাকলিরে অবোধ্য শব্দর সম্ভার রাতি দেহরে পূর্ণমাসীর পুলক সে পুলক শৃঙ্খল ছিন্ন আত্মার সুরভিত প্রাণস্পন্দনর এ অনুভব মুক্তির স্বাধীনতার অপ্রকাশ্য অনুভব কিয়ে দেইছি সে অনুভব কিয়ে ফেরাই দেইছি সময় বেলারে বন্দী সর্বস্বান্ত সমুদ্রকু সমৃদ্ধির বারিধারা শেষহীন শ্রাবণ কিয়ে চিহ্নে দেইছি বিশৃঙ্খলিত বর্ষাবিন্দু মানঙ্কু একতার নদীপথ গতিধারা কিয়ে এটি শুনে দেইছি কানে কানে মহামন্ত্রটিয়ে শান্তির প্রীতির মৈত্রীর